0: Rinyam khana badina ta koni nyin derang gan dzu lang tun ga le tsin din ang ati ta ga yartsar gan bur ko gon war kim den dim jir gib den jig su ga chi gi to nang gu gi chi gi nyam ju gi gu an dish kor ke da ji kap da ga thong thong zu gi ner a ti tap ge ngja chi ka lo tang ja chi lam ro su zu gi na a sa kang zu gan jo na yel kang zu ni ndig na yel kang zu gan jo jun cha jin ten go na de le gan dim jil den jig da la to nang ye ju tang za zu be ju tang a cha tham da la a ta lo jung ye ju tang an dar kan so na arang nang ni хиго ногу дондог галчинзгэр отетап кода жачи калаватан жачи ламдо сосуг онамз гиннара отарынник денжигтин арынник детандлайын тасцанжугэчу отоннын ичудэр тина дэрэнгэн рэвжламтын гэл этсин динэнга адагасина гүн ихсандыб итэнгэ дан жигти ролынгын аян чэт цолу оргэрэн чун кыл гүнхур зунчэбдэжи джимжил тодым рэчингэн джимдэн ятгба ловзын жасинды капркэлмтэг дасин ондатынги ловзын жасиранг ни ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ཁས ওটা চিগি নিয়ামজল গুগু চিগি টাবডগি গুগু চিগি তোরনগি গুগু চিগি জাবজবি গুগু অন দিশ কাবক নমজ দেঞ্জ দং দেদা তিং আ তেরা চেত চেতং গড বলং জপেলা আ তান দুজন সোনিনা চিগনি আরসে গেম গুগু নে ওয়ার্ক করে নিগলা খানি নিনা কগে জমজক ঠমগল ডিংগল দ মংগু গে চুগ কোরকা তা বলং শিয়ারি আ ঠমগল ডিংগল ক নাসন দরকা মংগু শে গোনা নাছি চিরতরপ শা গুগু তিয়ানচক দা দিশকম দমুজ গাতা ঠমগল ডিংগল দরকা মংগু শে গোনা আ রানা সোসং ইতনি শাওয়া চিজ গদব গুগু ᱟᱫᱟ ᱨᱟᱱᱟ ᱥᱚᱥᱚᱝ ᱤᱱᱴᱟᱨᱱᱤ ᱟᱱ ᱡᱮᱢᱡᱤᱞ ᱠᱮᱯ ᱪᱟᱴᱢ ᱫᱚ ᱪᱤᱜᱤᱨᱥᱟ ᱜᱩᱜᱟ ᱨᱤᱞᱢ ᱠᱟᱱ ᱤᱥᱟ ᱜᱩᱜᱟ ᱚᱱ ᱫᱤᱥ ᱠᱚᱨᱠ ᱠᱟᱵᱫᱟ ᱤᱱᱴᱤ ᱛᱟᱯ ᱠᱟᱱ ᱡᱟᱪᱤ ᱠᱟᱞᱟ ᱵᱟᱛᱚᱝ ᱡᱟᱪᱤ ᱞᱟᱢᱨᱚ ᱥᱚᱥᱚᱜ ᱢᱟᱪᱩ ᱞᱮᱱᱥᱤᱱ ᱫᱮ ᱛᱚᱨᱱᱟᱝ ᱭᱮᱪᱩ ᱨᱮᱣᱟᱥᱤᱱ ᱭᱮᱱ
1: ᱚᱣᱟᱠᱨ ᱠᱷᱟᱫᱟ ᱠᱷᱟᱨᱛᱟᱜ ᱢᱤ ᱡᱮᱢᱡᱤᱞ ᱫᱮᱱᱡᱤ ᱜᱟ ᱡᱚᱡᱮ ᱭᱮᱢᱵᱤ ᱟᱡᱮᱭᱚᱝ ᱚᱣᱚᱡᱤ ᱞᱮᱠᱷᱚᱢ ᱡᱟᱱᱫᱟᱨ ᱠᱟᱵᱟ ᱥᱟᱢᱵᱟ ᱯᱮᱣᱤ ᱫᱟᱡᱩᱨ Xi Jinping jie chem chung wo gong per lob zhong dang la le tar xin xie ba dang chuan de yong ni geng yi chem de ge cha de lu ye xia bi guo zhe ge le ter xie ba zhen de la ding ji ge xia wa nan ding ji bei de che zhe tou bi chem chung xia xi zhen de la jian zhen ji bi ci le tou bi pie ji lan gan song xie qi le zao ren gong ya jiang zhu ge nian chen keng wo ke la nian ju de de ni wo ke la long chen jie zuo zhe dang 上次我们过空三八大的克拉特的组织也入职席别我来克拉特的米这么的电机和学习也别